0: तुम कुफा भी
1: पूर्ति चीता राजा शांति मनाफ चाहूँ फिरने नीकुलकुली मनाफ चाहो का मची नाम लाफन रे थे थे नाम लाफनी यार चुशाली नाम लाफनी यार पाचाला माना रे थे
2: ये चेरम फोक Jero fahok isi manau sabaca marna, si manau sabaca lainga lainga, manau sabaca marne. Cizi tu tu ti tan rasa na urusan. Afto na ur so so tu kunwe so normal lah so ni tu si manau fanapina ni manteni fanapina leca fanapina tan rasa na urusan ni. Ke so iso manau manau manau zavatra normal izao fotoana sarotra izao andalovana aretina izao
3: be titandrazana marina izy satria manohana ny firenena manohana an'izao Madagasikara izao dia tia ny marina ve ny tanindrazana fa raha ohatra tsy nanohana an'izao izy dia mety tsy tia ny tanindrazana izy le mpanao politika sasany tsy hita mihitsy izao a ireny ny dihitako hoe tsy tia tanindrazana izy matoa tsy hita amin'izao sarotra izao nge ny tokony fanampiana izao sto izao izao ny tokony fanampiana malagasy mihitsy izao surtout fa reny mpitondram-panjakana le rehetrarehetra le mpanao politika dia amin'izao fotoana sarotra izao tokony fanampiana fa matoa izy tsy hita dia mety tsy tia tanindrazanarazana
4: anao firesaky nampifinarandrakana tokony iray zao nyke mahantra zao ny kamiloko de ti narako any veriveri kotsinyeny zao ve de inona ny piteny zao e
5: miaro ny zoom malagasy
0: saotra tomboko lahy saotra tomboko vavy.